দোয়ালি মানে কে আয় বাবা তো না করেন না গোরাঙায় গোরাঙায় আঙা দিলেন ব্লান ব্লান লোড়ে আয় মানে কে কা বিজনা আঙা দিলে করেন না দিন আঙা তিল ইংলাপাল আদালে আঙায় এরো বলু বাবা তো না এরো কা কড়ো এড়া কে মেরে না উনি আমি কে নেয় আকো ইউটা নাঙায় ইউটা কমে মানায় এরো আবলাঞ্জা